0: ရောကဒုတ်ဖောက်ချန် MCDN ပုံရှုမှုနစ်တီလန်တော်လန်ရောမြန်မာနေဦးခရိုနီကယ်လောက်ကကစီလီတန်လန်မွဲတောက်ဆောင်မန်းတူပဒုနော့စိတ်ဆက်ချိုင်းရောအမေရိကတန်ရဘဘတရားထားထူလပါခိုတန်တို့အဒုတ်ဖောက်ချန်မိုင်းကြောင့်နီစီခူးနေလောက်ကကစီရိုက်တန်စပဘတရားထားမူမကလက်တထေယောနော်လေလမောက်ပါမှုကနေကိုပါဆက်လက်တီခန့်ထပ်ပြရာထောက်ထုကောင်ကမိတီလေတာဟိုလန်ဆလICRC တောင်ဆန်းစုကြည်နော်ကောင်ဝိတ်ခုံမီကတန်ရုံနော် ICRC ရှာနုလန်လေတာဟိုလန်ဆလတောင်ဆန်းစုကြည်ပါဆက်လက်အမေရိကခန့်ဆက်ကောင်တော့ထုတ်ဆွေဝိတာနော်ကောင်တကတိပါတီခန့်ခိုက်ခေါရဖို့ချောင်းလို့ကနုလန်တာဟိုလန်ဆက်ပါကနေကဝိုက်တန်နိဖတာနောအကြောင်းကျွလာဝိဒာခိုက်တယ်။ကပ္ပလမ်းပါရောက်တောင်းဆန်းစုကြည်ရောအကန့်ဘဝိဒာလဖာဆက်အန်ကင်းအရာနောကောင်းနောင်ကန့်နွီးတန်ဖောအနီးတန်တို့ပုပတရားချနလို့ကပ္ပလမ်းပါရောက်ဘတ်စပေါ့နေထားလို့နံပါတ်စုံပထန်ချောင်းလို့ကန့်ဆက်အန်ကင်းအရာဝိဒာနောကောင်းခက်ပြန်ဒီခက်ဘတ်ကိုက်ထန်ရေစတုံးထန်တုံးနောဘကောက်ထုတ်ကန့်တုတ်လဖာတို့ဒါဟုလကန်းကားဆက်လက်ဖူကောက်ထောင်းလို့ကပတ်ချံဝိဒါနောအကြောင်းစစ်ပုပတရားထဝိဒါနောလို့ပုပတရားထအထုလဖာရောကောင်းအလန့်ခိုင်လောက်ကစီလိတဲ့ဘဝါရှင်တန်ဒီစီဘခန့်ပြန်တန်ရုံနောအမေရိကထရိုက်ခန့်ရိုက်ခန့်လို့စမလန်တဲ့ဘလန်ဒိုထလကောက်ထရိုက်ခန့်စပီတီဖီတိုဝိုက်ကမတီအခုလဖာနောဒါခုလန်ဆက်လေတောင်းစင်စုကြည်တဲ့ ICRC ရှာနုလန်လဖာနောကောတို့ဖောက်ထံဝိဒါဖန်ကိုပယံတန်ရောဝါရှင်တန်ပုပတရားထနောကောစိတ်ဆက်ထိုင်ဝိဒါနောလို့ဝါရှင်တန်ပရန်တန်ရောစိတ်ဆက်ထိုင်လဖာဖာအမေရိကထရိုက်ခန့်ရိုက်ခန့်တို့စမလန်တဲ့ဘလန်ဒူထလကောက်ထရိုက်ခန့်ရဲ့စပီတီပေတိုအကမတီအခုလဖာနောဒါခုလန်ဆက်လဖာရောနောကောထုတ်ဆော်ဝိဒါနောကైတို့ဖောက်ထံဝိဒါလက်ရှာခေကိုရဲ့လက်မြပါနောကောကပ္ပလမ်းပါရောက်တောင်းဆန်းစုကြည်ရောကဲဆန့်ကင်းအရာဆက်ရောဘာဆယ်လက်တီကန်ထပ်ပေရာဇီရန်တော်ဂိုက်စပေ့စမှာကြောက်ပေါက်တယ်တနုစလူပိတ်ဆက်ကစကန်တီကန်ဖလပါဖန်ခုကပ္ပလဝိဒါနောကြောင့်ဝီတုဖောက်တန်ထိုင်ဝိဒါနောလို့လက်ခေါအိုစီမရိယထီယိုင်ခန့်ရခန့်နုစမာလန်တို့လန်ဒူရှာနုလန်ကနန်လပါထီယိုင်ခန့်ရစပေ့တီပေတူအကမီတီလက်မှတ်ဘာဆယ်လက်ပယံတုတ်ပတူနောကောင်ဥပတေယအကင်းအရာသာဆလဖာနောတို့ဝနယစပလန်တိုက်ကထူခန်နောဒေစိစထိုင်လဖာယနောဟောနာမယနာအောင်ပါနောလို့စပုပတေယဝနယဖနေပြီးတော့ထိုင်ခန့်ရခန့်နုစမာလန်အတို့ဥပတေယထလမွက်ပါဝါရှင်တန်ဒီစီပြန်တန်ရုံအတို့ဥပတေယထနောအိမပကရုခာကြောင့်ဖောင်းလဖာတို့ဟုတ်တော်မှာဝိဒါနောကြောင့်ဆောင်းမောင်းနေတော့လို့စပုပတရားပေါ်ရောဖဏီပြီးတော့ခန့်နုစမာနန်တဲ့ဒီမွေပုပတရားထာတော့ခါအဲ့လိုရက်အောင်နိုင်နေတဲ့ဂဲဒူလဲ့မွေအခောက်ပြောလို့ဖာတော့ကြောင့်ပနာတိဝိဒါနောလို့စပုပတရားထိုင်းလက်ခဲထုံနီဆက်လက်စံတော့ခန့်ပြန်ဒီခန့်ပတူရောပေါပလေကောင်ဘာလို့ခွေခေါနုနန်စနပထန်လဲ့မွေပါတီစရိယထံမုတ်ပပလာခိုင်ချန်ပတူတို့စဒုန်နဲ့ဆလဖာစဖိနစဖာခွင်းလဖာအဝဒါနီစီလီခွန်ဖာဖိနစဖာယောကစီတန်ခွပ်လင်တော့ကောင်စရိယံထံမုပဒုလဲ့မတတလဖာရဖောင်းထတာဝဒါစေပဒါပါနလို့ကမန်လဖာစရိယံထံထယောလဲ့မပဒုတုနောကြောင့်စစေထဝဒါတဲ့မရိကတိခန့်တဲ့စုကောဟုတော်မဆကအနုလဖာဖာကစုကောဟုတော်မကရွလာဝဒါကြောင့်စေပဒါပါနလို့စပမတရားဆလဖာယောလေးလမောက်ပါအိုလာချံဖာကိုင်ချံယခန့်ခုတို့လဲမွေတုခုနာမြောင်းလိုက်တို့လေထောင်ဝဒါလက်ထရိုအင်ဒီယာလာအိုထိုင်းတီခန့်စလိစ်ထိုင်းနော်ကောင်လက်ခိုင်မြောင်းလိုက်တို့အစနယ်လက်ဖာရဲ့အထံဝဒါကြောင့်စေစေထားဝဒါနော်လို့နေလက်ကောင်ခွေအိုခန့်ခုတို့ထွန့်တဲ့တီခန့်ထပ်ပြရာဖန်ခိုစပနစ်အခေါလဖာအန်ထာအထံဝဒါယောမြောင်းလိုက်နော်ခပ်ပြန်တီခန့်ဖန်ခိုစပနေအခေါရာဒူနီစီကန်ထန်ကအမေရိကခကုတ်ဒူထရအောင်ကိုတုတူစုလိမ့်တော်လို့ဆက်ထော့တာကိုဆက်လို့မနော့အခါခက်ပြန်ပတူအကိုင်းတော့ရှာနုံနာဖုလပါကပ္ပနာအဖိုက်ထုံတော်ကဘာဆယ်လက်ပမူတာအော်လဖာထုခအိုက်ဒိုဝဒါနောကတို့ဖောက်ထန်ရာဝဒါနောလို့နာနန်ဘာဆယ်လက်လိပရနောကခကုတ်ဒူထရအကိုင်းတော့ဆက်ဆက်ထိုင်တော့ပါတူခက်ပြန်ရှာနုံနာအဖို့စစ်ဖလန်ထိုင်တော့ပါအခိုင်စစ်ပဒါပါနော် နေလက်အဖောင်းခွေနေခါအိုစပနေစကအခုဆက်ကလည်းဖန်တော့ကောင်းထုခံကံကားလူဝိတာလည်းမွဲလေးဖောင်းတော့စစ်တုံဝိတာတော့အကဲ့ဥပတရားချဝိတာတို့ပယံတုပ်ပတူတော့အမေရိကဖန်ခိုအခွေလန်တာကောင်းဖိတိဖိတူကလဖစစ်ပြဒါပါနော်လို့တုတ်ခုနာကစံဖကုတူအလန့်ရောကဒုနိပါကဟုတ်တော်မလဲမွေမင်းအောင်လိုက်သူရောက်နေစီရင်ထောင်းနေစီကိုစရိယန်ထံမို့ရောတကန်ထဲပြရပါဟုတ်တော်မလဲမစရိယန်ထံမို့သူပေါပလေကဒုနိပါမလုခွေခောင်းတော့ကြောင့်ပွေတာဖတ်သူလူတရဆက်လောက်ပါနော်ခါငန်ခုတုံးသားဖွဲပါဆက်လက်စရိယန်ထံမို့ပုဒ်ကထူသူဘတ်
1: ຫນွေຮູ້ຈິດດູຕໍ່ລັນປີດູມຍາຄະຍາກໍດະກາເມິດສັດເບີຈິນນາກໍຍມາປີຣິງກະສະເບີຊောင်းປີດູລິນແນປິນຍາຍີທောက်ປູກຸນຍີນາຍີຜິດပါລະ MCDM ກະອະບັດສິນຕິນສັດນີແດມောင်ລູມ້ວຍກະຕຸຍແກໂກຣິມຽພິນກະສະເບີຊောင်းຕໍ່ຈ້ອງສຍາລິຍແຍງກັນຫມູລິນແນສະເບີເດຈ້ອງດາກະລີດຸງແກລິມີບາປີດູລິຍແບວະລິຈີນີລິກໍປະໄຕຕິຍາອອງຍີຕາປູເບີນີດາຜິດပါລະກຸລູສະເບີເດປິນຍາຍີແນလူမှုဘဝတွေကိုမိမိတို့တက်ဆွမ်းသမျှထောက်ကူအားဖြည့်ပေးနိုင်မှု MCDM နဲ့မုံမခမီဒီယာရဲ့ထောက်ပို့ဖွဲ့တစ်ခုဖြစ်တဲ့ San Fran Bay Area က Myanmar Spring Humanity ကတဆင့်ပေးပို့လူဒဏ်နိုင်ကြောင်းအသိပေးတင်ပြအပ်ပါတယ် Facebook စာမျက်နှာ Myanmar Spring 21ကိုဆက်သွင်းနိုင်တယ်လို့ Zell ကနေပေးလူလိုပါက springnuiu23@gmail.com ကိုပို့ပေးပြီးမှတ်ချက်မှာ Donation for Displaced Myanmar Education လို့ရည်သားနိုင်ပါလေအမေရိကန်ဆိုရရဲ့အခွန်ကင်းလို့ခွင့်အတိမတ်ပြုအလူခံဖြတ်ပိုင်းကိုပေးပို့သွားမှာဖြစ်ပါလေခင်ဗျာ
0: ဟုတ်ဆဝိဒါလက်အမွဲတတလဖာဆောက်ထံဝိဒါလာနံခကုတုတို့ထုတ်ဆဝိဒါကောစကိုပေးတူလဖာတီကန်လခွေးပါကြောင့်ပရောစစ်တာပါနော်လို့ဆန်နန်နဲ့ထိုင်ရှာစပါမလဖာရောပစိနေပမန်လာနံဆောင်းမောင်ရီယာဝိတာနဲ့အတော်လဖာစခိုင်တောင်းအဝိတာတို့တုတ်ခုနာနဲ့အနိတင်ယူဆောင်မန်းတို့လဖာတို့စေစရိယန်ထမှုလအကောင်ခွဲကိုတို့နှစ်ပါရုပ်တို့အဖူရောနော်ကောင်ပေါပလီကောင်ဘာလို့ခွေခေါ်ရစရိယန်ထမှုတို့ဘူစရိယန်ထန်လပါစထဝီထားရုပ်တို့တို့အမနအာမစိတ်ဆွေဝိတာနဲ့ရှာလဖာကနိုင်ဝိတာကကုဆွေဝိတာရုပ်ဆလဖာရောနော်ပဒါပါနော်လို့စတုဖောက်ထန်နဲ့တာတင်းနေရုံမနာခွေရောနော်ပါကမလလေဖိကဖိပါ MC ရန်ဖိုရှင်မနုစတီလနပါမကပါမရှိကိုရဒလာစေ
2: ဒူဒမီနိုလေပါဝလနာပေါ်နန်ဇာတန်ချိဘိုင်တွာချွန်MCDM chin lai zo program sin zar khat sung thu thang thannak kan nai ding amai sibi ga ram then le ram kul palia mi pi ting li luan tilian har san nak an tongi arang lamim bom nak an tul thu thannak kan nai ding myanmar ram saklama ro chat lawin asu ruanga ram then le ram kul pali i mi pi ting li luan chu tilik har san nak an tongi arang lam bom nak an tul thu NUG in cha aso asi ro su ruanga seti dai an thla nak ruanga sakai manli makui le iawri ram then polin peng then lenga ti aliani mi pi hleiruk thi in mi pahni an hlaulai si ngg chaswana ka sakai ram thena ting ni le thong kulwan le manli ram thena ting khat le thong som ngalwan telin za te kom ting li le thong shalwan tilen har san nak an tong si chui tilen har san nak tong tu pol nak ding toriel sak le arang lam bom nak pek nak pol khal ape parmi zatlang uktu polin milai zon ro nak bom tu pol kom pol thon tang khomin an torel sakre routine an sim atua chun tilian har sat tong mi pi por sang in ti a in sibai ta si tipuan ti dai le kyang kap thien fai nak sang bom nak pol arang in an tu la si ro pi khal asur bet re ro ro nga tikap le aniam nak muni por sang ral rung chiao ding in an yu jin ral rin nak ape si apani naka kangoa cdf kkg tayin paruk hautu telin mi pathum to mo anton thu magui ram then kango penga cdf kkg kle kabo kango tayin paruki hautu telin minung pathum to mo antong tin twal sung thu thang sham pol ne ni sin thaisi august lani lei ni ni jan nazi lei khatronga kango peng nitlak nak lami shung shi khwale rao pung kho kar lak ya za muni phungkit long kianga মেথল থন কাথত আন্তং তিন সিম চুই কাতন নাক রঙা সিডিএফ কে কে জি টাইন পরুকি হৌতু কুবা ফিউলে হে বো মে জি লয়া রাল কেন মি পাখাত আথি তিন আনসিম চুই থু থন পে পারো ইন আতু আতু পোলচু আথার দিন মি ব্ল্যাক ড্রাগন ফোর্স বিটিএফ পোলিন মজি খিন খোসুঙা শ্যাম শ্রাই কিম জেট থন মিপি সোম নাক আন্নাই নাক ইসিন কমনি বয় নাক আচং তিন আনসিম খোসুঙা শ্যাম শ্রাই থন লুট লউদিং ইন সিডিএফ কে কে জি লামিন আন খাম মি আনলুং কিম লৌরুয়া তোমদিন ইন আন্তি আতু বেকিন থা আন্তর নাক তিন তোলসং মি পোলিন আনসিম চুমি বয়না আচানু বিডিএফ পোলচু আনক্লান লৌরুয়া দৌথেং নাক তো আতু পোল কম কেট পোল খাল সিম থানিন আনহো রে রৌতিন থাই আসি আপাথুম না কা খা লাইয়া জাহি সোম রোক বকুয়া ইন রালসং পথুম পিডিএফ জৌলেন হে না আলিন আনুইন থু থানা কানাইদিং চিনরাম কুলতে দিম পেং সামবুন রালসং কুটনয় খালায়া জাহি সোম রোক পাকুয়া ইসিন রালকাপ পথুম চু পিডিএফ জৌলেন হে না আলিন আনুইন তিন অগাস্ট লানি লাইঙানিয়া চান সুয়াশি চুতে পথুম চু তদিম পেং কানিদি ইতলাং লাক ভালবোম জিন খোয়াই আন ডিউটি লাইয়া আনক্লান সোকি আলিন আনুইন মি আসি তিন পিডিএফ জৌলেন ই চুয়া নাক আনতারলং পিডিএফ জৌলেন চু রালসং ই উকনাক লাক নু চিনরাম কুলি শ্যাম সাই কাই দৌথ্যাং নাক তো আতু বুর পাখাত আসি পিডিএফ জৌলেন চু তুই কুম জুলাই থানি কুল হুয়ান খাতনি খালা কানিডি ইংলে তেদিম খোকার লাক আফে মি রালসং পোল আনরাক খামি রালসং লামিন পরুক্থি ইন মিনুং তাম জেট শ্যাম মা আ দিং ইন আন্দৌ থাই আসি আপালি না কা মিয়াম মা রামি বই নাক ফুরিন হরসত নাক রোয়া মিপুম তান লাই নি শেখ এই ইন হরসত নাক আন্তং তিন ডব্লু এফ পি ইন থাই তর নাক আনাই থু মিয়াম মা রামি বই নাক পোল রোয়া উম নাক তা নিনলে পুরসুম নাক লাম হরসত নাক এই ইন মন খুন তুক রোয়া চোপলে চোপ আচংমি ফুরিন হরসত নাক রোয়া মিপুম তান লাই নি পয় পালি চু এই ইন হরসত নাক আন্তং তিন ইউ এন লাইন এই ইন লাম তোরেল টু প্রোগ্রাম ডব্লু এফ পি ইন থাই তর নাক আনাইসি ডব্লু এফ পি চু মিয়ামারামি তিলিয়ান হরসত নাক তং টু পোল আরং লাম বোম নাক পোল আনথোক রে রৌতিন অগাস্ট লানি লাইথুমনি চান সু নাক আতু বেকিন আনসিম মেসি নি খোয়ারোয়া তিলিয়ান নাক পোল আচংি এই ইন হরসত নাক মিলাই জোন রোদ নাক হরসত নাক পোল আলোয়ার বিবৌ থাই রোয়া ডব্লু এফ পি ইন তিলিক হরসত নাক তং টু আরং লাম বোম নাক পোল আনতোরে রৌতিন থাইসি ডব্লু এফ পি ই আরং লাম্বম নাক নতুন পোল চু ইয়ারি রাম থেন লিমিয়ান না পেং ইন আনথোক মেসি চুলাই থানি সোম থুম নি সিন রোয়া তাকজেট আসু রোয়া ই কাটা পোল কিয়কিন ভেং লে খোয়া পোলা তিলিক তোর তুমি পি পোল চু ভাইটামিন তেলমি এ ইন সিমি হাই এনার্জি বিস্কিট পোল আম্পেরে রৌতি নানিম লিমিয়ান না পেং ই আনতোয়ামি লেখলাই নাক পোল বেকিন ভেং পঙ্গা লে খোটে সোম কোয়ালে পেরেতা মিপুম থং সোম থুমলে থং নি লুয়ান তিলিক আনতোর তিন থেসি ডব্লু এফ পি ডি মুন ইয়ারুই রাম থেন সুঙা তিলিক তোর তু পোল বোম নাক পেকমি তোলসুং টুয়ান পি পোল চু ভাইটামিন এ ইন পোল মেট্রিক টানচিং কুল আনকোয়াত জৌ হিমি আনকোয়াত মিহি মিপুম থং সাংি আতোক আসি তিন আনসিম আতু আচুন ভাইটামিন তেলমি এ ইন পোল চু মিপি পোল হে না আনপেরে রো ডব্লু এফ পি ই আনসিম না কাচুন তুই কুম তিলিয়ান নাক রুয়া হরসত নাক লে পুরসুম নাক হরসত নাক রোয়ি এ ইন হরসত নাক তংতু মিপি পোল পারা হরসত নাক আথেন সিন সিনি ইন পোল তি ইন আখু ই থাইরা পোল সেটিন ইন দিং তিদাই আবাল মিলে দোর খান পোল থাতে ইন না আনটোন থাইনোন লউতিন আনচাসু আনাকা আনতার লংসি জুলাই থাসুঙা থাসুম বংরাল স্রাং রোয়া নুমি মিনুং কুল হুয়ান রুক আনথি মিনুং সোমলি লে পঙ্গা শ্রিয়াম মা আনঙা থু থানা কানাইদিং জুলাই থাসুঙা থারুম মংরাল স্রাং পোল রোয়া নুমি মিনুং কুল লুয়ান রুক আনথি ই মিনুং সোমলি লে পঙ্গা শ্রিয়াম মা আনঙা তিন আমিউ তমি তমকা ইন অগাস্ট লানি লাই থুম নি আচান সোয়াসি তুই কুম জুলাই থানি খাত নি সিন নি সোম থুম লে নি খাত সুঙা থারুম মংরাল স্রাং ই ভানজাম থোন লে লাই পারি দোক নাক রোয়া মিয়ামা রামপুম পিয়া নুমি পোল নুনাক লিয়াম মি দিন হুনচু মিয়ামা আমিউ তমি তমকা ইন চা আনসু আমেসি রালস্রং পোলি ভানজাম কা নাক রোয়া মিনুং কুল লুয়ানি শ্যাম শ্রাই পি আন কা নাক রোয়া মিনুং পানি আনথি ই আথি তু লক কুম হে রেট নয় মিনুং পালি তেলিন মিনুং পথুম চু নাও পাই নু পোল আনসি তিন আনসিম থারুম মংরাল স্রাং পোল চু আচৌজা পাখাত বেকিন আন উম কৌনা আতাকাচুন রামপুম পি আানজাম দু দু কা নাক মিপি পোল আবুর বুড়ন থা না নসজতি শ্যাম নাক আন্নয় ইয়া থারুম মং নাক খাল চৎ বং লউন আন্তো রে রৌতিন আনচুয়া ang kimo si ta shum mangra sang pol chem lo thainak dinga chun achak zet mi bom nak le ataki natuan nak atul tin myama amyu tami tamaka in an simasi kan go pengpi sungi ka ok naka ral sang pakhat shem shei thon an kai nga thu magui ram then kan go pengpi so peng sungi chang vai re ro tu ral sang pol khamin ka naka set tong pan pakhat telin shem shei pol an kai nga tin an yu ji pdf kan go khayai sit thana in august ani lai nga nia thu an swasi aliam cha july thani kul huan kwa nia so khwai sin lau shi lam bom ding in apok tu ral sang pol chu pitu ka kwe tam ro khayai sit thana le tayin tat phwe polin rakhamin anka mesi chui ka ona ka khamaya zanga somse le pathumin ral sang pakhat anungin ankai nga I ma1 meithal panni rpg 7 bomb hleinga 40 mm bomb hleinga le pal bomb pali telin ape parmi thuri pol anlak sanga tin antarlang chui leya july thani som thum le nikhat nia tha jang bet in minor tu ral sang thon anka poi august thani khat nia munram thien faina an to laia ral sang man mi thuri tampi an nga tinan sim kong nak sunga ral sang aling win mi pol khal tha ten an kil khoi in tlung du tu pol chu an in lam thon pe tlai sakin an tlun tar tin kan go khayai set thana chun an sim si ane ta bi ka gfoi awin pilon kip thloi sun loi nak an pek thu global flam youth organization gfoi oe director sung tel pol chin mi biak nak lam saya pol le ape parmi polin american ram texas ram kul austin khwai pilon kip khloi ina batongin ama I film thiam nak lami dang lam jati a hlo thin nak le chin mi nau pol sangi atan ta mi pol lu oi thu simin sun loi na an nei pilon kip khloi chu chin ram kul I suak thon tlong amai sabik rak ongin rengun pun sang tlonga uiza boy ba chu thong khale zakwa le som ruk kuma rak nga I chin nu mi laki amai se big boy nga tu chin thuan thu e min thang mi asi chulaya chin nu mi por sanga phim thiam nak sang zir nak hi amal tuk asinan amai a lo tin nak I har san nak tam pi pa balin ara lai ding mi nu mi por sang a phim thiam nak sangi lam jin arak ong tu asi an tonong na ka gfy o in a lo tin nak thuan thu le athula pol thai pinak sun loinak ampe chuileya asanga thachamnak le amu ton mi pol le ro anak pek mi pol khal angai si pilon kip khloi khalin anra ton nak para alung oi thu le chimino por sanga thu acha ta minau pol din munin film thiam na nasazetin zirin film thiam nak ki upat pekin le kan mi phun du dot in thatnem nak sanga le chinram kuli mailam sanga khal tuan sin sin ding in aforasi amai zalam tuan atmu ton mi pole film thiam nak sanga mi pakhat chiar sanglong silawin kan mi phun pum pi sanga lamjin khimu tu khalasi gfy o chu chin mi phun poli film thiam nak sang nasate tin na ton re ro tu pol kaban si thong ni le hlei kwa kum february ni kwa nia phalam khwa a amai sabik chin phun sang tlong boi nga tu pusia loi le pilon kip thloi film thiam nak lami anrak zuam dan pol upat naka anzuk lem pol khal anrak phun ase chui leya san thar minau por sangi chin thon thui zau thim tlak sin pilon kip khloi thon thu chabu khal arai hlana swading ase thu gfy owin ansim gfy odin hunin pilon kip khloi film thiam nak lami a hlo tlin nak long silawin adung athlun ding mi san thar minau por sangi lamjin ong tu sin ama e azom dan pol minau polin zau thimin tha jang lak ding khalin antum ta mi ase atui kan lo than mi thu tang pol chu mcdm thu tang latu pol ne ni sin kwat mi ase tha pen rak ngai tu du don mi nan jate para kan lung oi je